0: ট্রেনত আর কোনো রোড সাইড পার্কিং আমি এলাও করা নাই NH-27-কে ধরে যেটো GS রোড আছে আপ টু কন্যাধারা পয়েন্টের ছয় মাইল আক পাঞ্জাবাই রোড ছয় মাইলের যেটো আপনার আর্মি ক্যান্টনমেন্ট গেটখনলকে অনুরোধ করছি যাতে রোড সাইড কোনো পার্কিং নকরে।
1: বরাদেব, আপনার আরো একটা কথা জানি বিচার, বিভিন্ন ঠাইরপর বহু লোকের সমাগম হব ইতিমধ্যে আপনি উল্লেখ করেছে, গতিকে হয়তো বাসত আহিব বা বিভিন্ন বাহন লৈ আহিব, তেখেতসকলে কিদরে পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয় খেলপথারত উপস্থিত হব পারিব সেই সম্পর্কে আপনার জানিব বিচার।
0: যিনি আমার ডাঙর ডাঙর বাস লয় বিভিন্ন প্রান্তরপা উজনি অসমকে ধরে বা নামনি অসমরপা যেটো এই কার্যসূচীলে আহিব মেটেনী খানাপাড়া ফিল্ডলে, তেওঁলোকৰ গাড়িবিলাক হৈছে কি যিখিনি লোয়ার আসামৰ পৰা গাড়ি আহিব, লোয়ার আসাম মানে মই ধরক আপ টু কামরূপৰ পৰা আৰম্ভ কৰি গ্রীষ্মলে আবার কোকৰাঝাৰ চিৰাং বাক্সা সেই গোটেখিনিকে কৈছো মই, তেওঁলোকে আহিবার গাড়িখিনি দুটা পইণ্টত ভাগ করা হৈছে। কিছুমান গাড়ি আমি যিটো বালুঘাট বুলি পইণ্ট আছে বালুঘাটৰ পৰা আমি বাওঁফালে ভৰাই দিম ত্রিপুরা গলিটো দি, ত্রিপুরা গলিটো গলে তেওঁলোকে জয়ানগর চাৰিআলি পাব, জয়ানগৰ চাৰিআলিলে তেওঁলোকে বাছৰ পৰা নামিব আর তারপর তেখেতসকল খোজকাড়ি ফিল্ডলে যাবগৈ, সেইটো ডিস্টেন্সটো বেছি নহয় 700 মিটার মান হয়, আর বাসবিলাক আমি যিবিলাক পার্কিং ডেজিগনেট করেছো সেই পার্কিং জায়গালে আমি পঠিয়াই দিম। আর কিছুমান লোয়ার আসামৰ বাস আমি থানাপাড়ার যখন ফ্লাইওভার আছে ফ্লাইওভারখন পার করাই দিম, পার করাই দি ব্রিজৰ শেষৰ মূলত নামি খোজকাড়ি রিসার্চ গেটের ফলাফল সোমাব পাৰিব। আর যিখিনি গাড়ি আপার আসামৰ ফল আহিব সেইখিনি গাড়ি একে আমি খানাপাড়া ব্রিজ খন নুঠোতে আমি তেওঁলোকক কাপা গাড়ি পা ডিবোর্ডিং হব আর গাড়িখিনি সুয়ার্স বরসুপর ফলে পঠিয়ে দিম, যত আমার ডেজিগনেটেড পার্কিং প্লেস অলরেডি অ্যানাউন্স করা হয়েছে। আর সিটির মাজে যিখিনি গাড়ি আহিব তেওঁলোকৰ কারণে আমি রাখিছো যিটো আমার অডিটোরিয়াম আছে জ্যোতি বিষ্ণু অডিটোরিয়াম নতুনকে খোলা তাত আছে জায়গা, তার ওসরে দুখন ফিল্ড আছে, এখন ফার্ম গেট ফিল্ড আছে আর এখন আসাম একর ফিল্ড আছে, তাই গাড়িখিনি রাখিব পারিব। তারপরে যিখিনি সরু গাড়ি লৈ আহে সরু গাড়ি রাখার কারণে আমার আছে ভেটেনারি কলেজ ক্যাম্পাসের যেটো কমপ্লেক্স আছে তাত রাখিব পারিব গাড়িখিনি। আর এটা আপনার কই দিও যিসকল এটা রাস্তা আমি ফ্রম খানাপাড়া খানাপাড়ার ইঞ্জিনিয়ারিং কাটিং যেটো রেডিসন ব্লু হোটেল পার হয়ে যায় এটা খানাপাড়ার গলে লেফট সাইডের যে রাস্তা আছে সেইটো কমপ্লিট আমি খোলা রাখিছো ইমার্জেন্সি কিবা কারণে গাড়ির মুভমেন্টের কারণে, মানে যেটা আপনি যোরাপাটর জালুকবাড়ির আহিব ইঞ্জিনিয়ারিং কাটিংত আমি গাড়িখিনি এটা ট্রেকতে বোথ হয়ে গাড়ি চলাম, এটা ট্রেক সম্পূর্ণভাবে খোলা থাকিব ইমার্জেন্সি কেতিয়াবা গাড়ি মুভমেন্ট করবর কারণে। বর্তমানে গুয়াহাটী যান বাহন শাখায় এইখিনিয়ে আমার ট্রেফিক রুলস এন্ড রেগুলেশন।
1: গুৱাহাটী মহানগৰ আৰক্ষীৰ যান বাহন শাখাৰ তৰফৰ পৰা আজি কি ধৰণে নিৰ্দেশনা জাৰি কৰা হৈছে যান বাহন চলাচলৰ ক্ষেত্ৰত এই কথাখিনি আপুনি সুন্দৰকৈ শ্ৰোতাসকলক বুজাই কলে, তাৰ বাবে জয়ন্ত সাৰথি বৰা আপোনাক আমি কৃতজ্ঞতা জনাইছো। ইতিহাসৰ পাতত ভুমুকি মাৰিলে আমি আৰু পাওঁ বিশিষ্ট শিক্ষাবিদ সাহিত্যিক গৱেষক অসম সাহিত্য সভাৰ প্ৰতিষ্ঠাপক সম্পাদক শৰৎচন্দ্ৰ গোস্বামীৰ জন্ম হৈছিল 1887 চনৰ আজিৰ তাৰিখতে। আধুনিক নাৰ্ছিং সেৱাৰ অগ্ৰদূত লেখিকা পৰিসংখ্যাবিদ ফ্লোৰেন্স নাইটিংগেলৰ জন্ম হৈছিল 1820 চনৰ আজিৰ তাৰিখতে। ফ্লোৰেন্স নাইটিংগেলৰ প্ৰতি শ্ৰদ্ধা জনোৱাৰ লগতে বিশ্বৰ ধাত্ৰীসকলে ৰোগীসকলৰ প্ৰতি আগবঢ়োৱা সেৱাৰ বাবে কৃতজ্ঞতা প্ৰকাশ কৰিবলৈ 12 মে'ৰ দিনটো আন্তৰ্জাতিক ধাত্ৰী দিৱস ৰূপে পালন কৰা হয়। সাহিত্যিক দেৱকান্ত সন্দিকৈৰ জন্ম হৈছিল 1950 চনৰ আজিৰ তাৰিখতে। ইৰাণী গণিতজ্ঞ মাৰিয়াম মিৰ্জা খানীৰ জন্ম হৈছিল 1977 চনত। ব্ৰিটেইনৰ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী ঋষি সুনাকৰ জন্ম হৈছিল 1980 চনৰ আজিৰ তাৰিখতে। ভাৰতীয় পদাৰ্থ বিজ্ঞানী বি বিজয়ালক্ষ্মীৰ মৃত্যু হৈছিল 1985 চনৰ আজিৰ তাৰিখতে। মোহিনীয়াট্টমৰ বিশিষ্ট শিল্পী কলামণ্ডলম কল্যাণীকুট্টি আম্মাৰ মৃত্যু হৈছিল 1999 চনত। ভাৰতীয় ঔপন্যাসিক সুচিত্ৰা ভট্টাচাৰ্যৰ মৃত্যু হৈছিল 2015 চনত। সকলোৰে বাবে সামাজিক সুৰক্ষা অটল পেনশন যোজনা মোদীজীৰ সংকল্প।
2: যোজনা উন নৌজবানো কে লিয়ে হ্যাঁ তাকি আপ জব 60 সাল কে হোগে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
1: এতিয়ালৈ এই যোজনাত 8,85,00,000 অধিক লাভার্থী জড়িত হৈছে। যদি আপুনিও 18-40 বছৰৰ ভিতৰৰ তেন্তে মাহিলী অটল পেনশনৰ সৈতে যোজনাৰ 3টা নিশ্চিত লাভৰ বিষয়ে জানিবলৈ নিজৰ বেংকৰ শাখাৰ সৈতে যোগাযোগ কৰক। হার্ট এটেক, স্ট্রোক, রোড এক্সিডেন্ট,

0: হাতে পদুমৰ পাহি যেন মানিকী মধুৰী হাঁহি।
1: সঁচানে?
0: অ, সেই অলিয়া হলো মই, বলিয়া হলো মই, বুকুতে লাগি।

0: এ বাপুসকল, অ শংকৰ মাধৱে দিলা, অ সাম্য মৈত্ৰী বাণী,
1: সাম্য মৈত্ৰী বাণী,
0: অ পুকুর শ্রীগাল গর্ধবরো, হে আত্মারাম জানি,
1: আত্মারাম জানি।

0: আৰু পৰীক্ষাৰ লগতে বিনামূলীয়া পৰামৰ্শ। আৰু তোৰ যদি বিপিএল কাৰ্ড আছে তেতিয়া হলেতো গাখীৰতে মহৰ খুটি,
1: মানে
0: তোৰ কাৰণে সকলো বিনামূলীয়া আৰু জ্যেষ্ঠ নাগৰিকৰ বাবে 50% ৰেহাই।
1: তেতিয়া হলে ফুটনি মৰাটো তোৰ এক্তিয়াৰ।
2: হোমিওপেথিক আঞ্চলিক গৱেষণা প্ৰতিষ্ঠান, ভেটাপাৰা, গুৱাহাটী। হার্ট এটেক, স্ট্রোক, রোড এক্সিডেন্ট, শিশুর জরুরি অবস্থা, পেটর বিষ বা গ্যাস্ট্রিক ব্লিডিং, তৎক্ষণাৎ আহক অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতালের ইমার্জেন্সি বিভাগলৈ। ইয়াত আছে অভিজ্ঞ জরুরীকালীন চিকিৎসকর দল, আধুনিক ICU আর ইমার্জেন্সি OT, 24 ঘণ্টায় সাজু আপনার সেবাত। অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। ফোন নম্বরটি 9957568450।
3: গীতিমালিকা অনুষ্ঠানত এইবাৰ শুনাইছোঁ জ্যোথিকা চৌধুৰীৰ কণ্ঠৰ এটি গীত। গীতৰ কথা কৰবী হাজৰিকাৰ, প্ৰযোজনা খগেন মহন্তৰ।

0: কাৰণত লোকে লোকাৰণ্য হৈ পৰিছে। ইয়াৰ পৰিস্থিতিৰ কথা যদি কওঁ, আৰু কিছু সময় পাছত আহি বিধায়নী দলৰ নেতা ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা, যি দ্বিতীয়বাৰৰ পৰা শপত গ্ৰহণ কৰিবলৈ ওলাইছে ৰাজ্যখনৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে, তেখেত আহি উপস্থিত হ'ব আৰু তাৰ লগে লগে উপস্থিত হ'ব দেশৰ প্ৰধানমন্ত্ৰী শ্ৰীযুত নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া। মই আপোনালোকক এটাতে জনাব খুজিছোঁ এই বিশাল আয়োজনৰ কথাটো, আৰু এই বিশাল আয়োজনৰ 4খন মঞ্চ ইয়াতে সজা হৈছে, বিভিন্ন মঞ্চত বিভিন্ন কাৰ্যসূচী আছে, বিতংকৈ আপোনালোকক আমি জনাই যাম। মোৰ সৈতে আছে আমাৰ সতীৰ্থ ইন্দ্ৰজিৎ দাস, লগত আছে আমাৰ নেতৃত্বত কাৰ্তিক সূত্ৰধৰ, আমাৰ সৈতে ইঞ্জিনিয়ারিং বিভাগের আছে বিশ্বদীপ স্বর্গিয়ারী, লগত আছে বিজয় দাস আর ধীরাজ বৈশ্য, আর আমার সহযোগ করেছে রঞ্জিত দৈমারিয়ে, এটা আমার টিম আকাশবাণী গুয়াহাটির পর আহি ইয়াতে আমি উপস্থাপন করছো। আর পনপটিয়াকৈ আমার আপনার আমি ডারর বাতরি দ্বারে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান তার ডারর বাতরি দ্বারে আপনার দি থই যাম। ইন্দ্রজিৎ
1: দাস, আপনার ইতিমধ্যে গম পালে যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আজি একেরাহে দ্বিতীয়টো কার্যকালের বাবে অসমৰ মুখ্যমন্ত্রীরূপে শপথ গ্রহণ করিব। এই অনুষ্ঠানত কিছু সময় পাছতে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া উপস্থিত হবই, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিশিষ্ট উদ্যোগপতি সকল, দেশের গণ্যমান্য ব্যক্তি সকল, এন ডি এ শাসিত যিসমূহ রাজ্য সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী সকলকে আদি করে ভালেমান লোক আজি আহি ইয়াত উপস্থিত হয়েছেহি। কিছু সময় পিছত মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়া, গৃহমন্ত্রী ডাঙরিয়া আর প্রতিরক্ষা মন্ত্রী ডাঙরিয়া আহি মঞ্চলে আহিব। ইতিমধ্যে প্রায় 1,00,000 লোক ইয়াত সমবেত হয়েছে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যিগৰাকীয়ে অসমৰ ৰাইজৰ কাৰণে তেওঁ 5টা বছৰ অতি আন্তৰিকতাৰে কামখিনি আগুৱাই লৈ গ'ল, আৰু ৰাইজৰ মনত যি আস্থা সেই আস্থাৰ ভাব জন্মাবলৈ সক্ষম হ'ল, তাৰ ফলশ্রুতিত একেৰাহে দ্বিতীয়টো কাৰ্যকালৰ বাবে নেতৃত্ব প্ৰদান কৰিবলৈ অসমৰ ৰাইজে তেখেতক আগবঢ়াই দিছে। আৰু তেখেতৰ নেতৃত্বত আপোনালোকে জানেই যে যি সময়ত অসম চৰকাৰে যুৱক যুৱতীসকলৰ কথা চিন্তা কৰিছিল, নিযুত মইনাই হওক, বাবু আঁচনিয়ে হওক, অৰুণোদয়ৰ যোগেদি মহিলাসকলক তেখেতে সবল কৰিবলৈ চেষ্টা কৰিছিল, তেখেতে উদ্যমিতা অভিযানৰ সহায়ত মহিলা গোটসমূহক তেওঁলোকক সবল কৰিবলৈ চেষ্টা কৰিছিল, কাৰণ নাৰী আৰু যুৱ প্ৰজন্মক বিশেষভাৱে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় তেখেতৰ প্ৰথমটো কাৰ্যকালত বিশেষ গুৰুত্ব প্ৰদান কৰিছিল, আৰু তেখেতে বয়োজ্যেষ্ঠসকলে হওক, বিশেষভাৱে সক্ষম ব্যক্তিসকল হওক, সকলোকে তেখেতে সমদৃষ্টিৰে চায় আৰু সকলোকে সমানে আগুৱাই লৈ যাবলৈ বাবে চেষ্টা কৰিছিল। আজি পুৱাৰে পৰা খানাপাৰা পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয় খেলপথাৰ লোকে লোকাৰণ্য হৈ পৰিছে। আপোনালোকক জনাওঁ যে 4খনকৈ সুবিশাল মঞ্চ ইয়াত সজাই তোলা হৈছে। এই মঞ্চকেইখন দুই পুত্ৰৰ সহযোগত পদ্মশ্রীরে সন্মানিত সংগীত নাটক অকাডেমি বঁটা প্রাপক নুরুদ্দিন আহমেদ, তেখেতৰ দুই পুত্ৰৰ সহযোগত এই 4খন আটক ধুনীয়া মঞ্চ সজাই তুলিছে। আৰু এই মঞ্চত আমি অসমৰ সংস্কৃতি, আমাৰ ঐতিহ্যক প্ৰতিফলন কৰাকৈ অতি সুন্দৰভাৱে তেখেতে সজাই তুলিছে। আৰু কিছু সময় পাছতে ইতিমধ্যে আমি দেখিবলৈ পাইছোঁ কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙৰীয়া মঞ্চলৈ আহিছে, নীতিন নবীন তেখেতো আহি আহি উপস্থিত হয়েছেহি, বিজেপির রাষ্ট্রীয় সভাপতি তেখেতো মঞ্চলে আহিছে, রাজনাথ সিং ডাঙরিয়াও আহি উপস্থিত হয়েছে মঞ্চত, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহি ইয়াত উপস্থিত হয়েছেহি, কিরেণ রিজিজু তেখেতোক আমি দেখিবলৈ পাইছোঁ, হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকার প্রথমটো কার্যকালত তেওঁলোকে শহীদসকলক বিশেষ গুরুত্ব দি শহীদ স্মারক তেওঁলোকে নির্মাণ করে উলিয়াইছিল। শহীদক আজি পুনৰবাৰ এই অনুষ্ঠানের আরম্ভণিতে সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজৰিকাদেৱৰ শহীদ প্রণামো তোমাক গীতটিরেই পুনৰবাৰ নতুনকৈ সরকার গঠনের প্রাক মুহূর্তত সকলে শহীদসকলক শ্রদ্ধাৰে স্মৰণ কৰিছে। আৰু এই গীতটোৰ যোগেদি সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজৰিকাদেৱক জন্ম শতবর্ষত সশ্রদ্ধ স্মরণ করা হয়েছে এই খানাপাড়ার পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয় খেলপথারত। বরপেটার যে ভোরতাল নৃত্য, এই ভোরতাল নৃত্যই সকল লোককে ইয়াত সন্মোহিত করে রাখিছিল সাংস্কৃতিক মঞ্চত, আর ইয়ার উপরও অসমৰ লোককৃষ্টিক অতি সুন্দরভাবে মঞ্চত দীপক দের পরিচালনাত খ্যাতনামা শিল্পীসকলে, অভিনেতা অভিনেত্রীসকলে অতি সুন্দর

কেন্দ্রীয় মন্ত্রীরূপে এসময়ত নিজের দায়িত্ব অতি দক্ষতার পালন করা রামেশ্বর তেলী বিজেপির এগারী জ্যেষ্ঠ সদস্য, অতি পুরনি সদস্য। তখেতে মন্ত্রিসভার সদস্য হিসাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার নতুনক গঠন করা সরকারের এগারী মন্ত্রী হিসাবে তখেতে শপথ গ্রহণ করলে। মাননীয় রাজ্যপাল মহোদয়ে তখেতক পদ আর গোপনীয়তা রক্ষার শপথ বাক্য পাঠ করালে। ইয়ার পিছতে আর তিনগী মন্ত্রী ইতিমধ্যে নাম ঘোষণা করা হয়েছে। এগারী অজন্তা নেওগ, আনগী হয়েছে অতুল বরা আর বিপিএফর চরণ বড়ো। চরণ বড়ো হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারখনের প্রথম কার্যকালের শেষের ফালে তখেতে পরিবহন মন্ত্রীরূপে তখেতে দায়িত্বভার লৈছিল। বড় বেশি সময় তখেতে পোৱা নাছিল পরিবহন মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবলৈ, কিয়নো তখেত বড় বেশিদিন আগত মন্ত্রী হওয়া নাছিল। কিন্তু এইবার মন্ত্রিসভা গঠনের একেবারে আরম্ভণিতে বিপিএফর ফালের চরণ বড়ো নামটো ইতিমধ্যে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরীয়া কালি নিশায় ঘোষণা করেছিল যে তখেতে মন্ত্রীরূপে শপথ গ্রহণ করব। এয়া হয়তো বিপিএফর সহ তখেতসকলের যে আলোচনা, সেই আলোচনার সিদ্ধান্ত মর্মেই তখেতক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইয়ার পিছত তিনগী আর মন্ত্রী শপথ গ্রহণ করব। গণপরিষদর তরফের অতুল বরা যাওয়া কার্যকালত হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার।

0: গ্রহণ করিলে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন যে সরকার তার এগারী মন্ত্রী হিসাবে আর যা সময়তে তখন মন্ত্রী আসে মন্ত্রিসভার আর পুনর্বার তখন মন্ত্রী হিসাবে আজি ইয়াতে শপথ গ্রহণ করিলে। আজি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় জানা অনুসরি যে আর এগারী মন্ত্রী ইয়াতে শপথ গ্রহণ করব ডক্টর অজন্তা নিয়োগ ঠিক তখেতে হয়তো কিছু সময় পাছত আহিব শপথ গ্রহণ করব মন্ত্রী হিসাবে। সকলে হাত চাপরি আর ভারত মাতা কি জয়ের হর্ষধ্বনি এই অনুষ্ঠানের প্রতি প্রতিসহারি জানাইছে। শপথ গ্রহণ অনুষ্ঠানত সকলে অংশগ্রহণ করেছে, বিভিন্ন ঠাইরপরা অনেক লোক আহি ইয়াতে অংশগ্রহণ করেছে। এই যে আজির শপথ গ্রহণের অনুষ্ঠানের সাক্ষী হবলৈ, কেনো আজির এই অনুষ্ঠানত অতি অকণমান আমি ব্যতিক্রমেই দেখিছো। এতিয়া আহ্বান জানাইছে শ্রীমতী অজন্তা নিয়োগক শপথ গ্রহণ করবলৈ।
1: শ্রীমতী অজন্তা নেও ঈশ্বর নামত শপথ লও যে বিধির দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি মই প্রকৃত বিশ্বাস আর আনুগত্য পোষণ করিম, মই ভারতের সার্বভৌমত্ব আর অখণ্ডতা অক্ষুণ্ণ রাখিম, মই অসমৰ এগৰাকী মন্ত্রী হিসাবে মূর কর্তব্য বিশ্বস্ততার আর শুদ্ধ অন্তকরণে সম্পাদন করিম, আর মই ভয় বা পক্ষপাত অনুরাগ বা বিদ্বেষ নোহাক সংবিধান আর আইন অনুসারে সকল শ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিম।
2: মই
1: শ্রীমতী অজন্তা নেও ঈশ্বরের নামত শপথ লও যে এগারী মন্ত্রী হিসাবে মূর কর্তব্যের যথাযথ সম্পাদনের বাবে আবশ্যক হওয়ার বাহিরে মই এনে বিষয় যার এগারী মন্ত্রী হিসাবে মূর বিবেচনার বাবে অনা হব বা মূর জ্ঞাত হব তেনে বিষয় মই কোনো ব্যক্তি বা ব্যক্তিসমূহর ওসর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবগত বা প্রকাশ নকরিম।
0: শ্রীমতী অজন্তা নেওগে হিমন্ত বিশ্ব শর্মার যে দ্বিতীয় কালের এগারী মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করিলে, রাইজে হাত চাপরি বজায় তখেতক সমর্থন জানাইছে। আর তখেতর যে ঘোষণা আসে তার অনুসরি বিধায়ক রঞ্জিত কুমার দাসক হয়তো বিধানসভার সম্মানীয় অধ্যক্ষ পদের বাবে ইতিমধ্যেই মনোনীত করা হব বলে ঘোষণা করেছে। মন্ত্রীসকলের ভিতর এই চারিগী আজি মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ গ্রহণ করিলে। মঞ্চত আমি দেখবলে পাইছো যে আনুষ্ঠানিকতা হেয়া সম্পন্ন করে থাকা হয়েছে, আর কিছু সময় পাছতে হয়তো এই অনুষ্ঠানের সামরণি পড়ব। আদর শ্রোতা, পুনর্বার আমি জানাব খুঁজিছো যে আজি অন্য ধরনের পরিবেশত মুকলিক এই মুকলি মঞ্চ যে সজা হয়েছে, বিশাল সভাঘর, বিরাট আকৃতির মঞ্চ চারিখন, তার অসংখ্য অগণন লোকের সমাবেশত আজির এই মন্ত্রীসভা, মুখ্যমন্ত্রীর মন্ত্রীসভার যে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, দেশের প্রধানমন্ত্রী শ্রীযুত নরেন্দ্র মোদী ইয়াতে উপস্থিত আছে, লগতে কেন্দ্রীয় মন্ত্রী সকল উপস্থিত আছে, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী সমন্বিতে অন্যান্য যে বিশিষ্ট লোকসকল ইয়াতে উপস্থিত আছে। আর ইতিমধ্যে মুখ্য সচিব ডাঙরিয়ায় মঞ্চের পর ঘোষণা করেছে যে এই অনুষ্ঠান সম্পন্ন হল আর রাষ্ট্রীয় সংগীতের এতিয়া সকলে ঠিয় হয়েছে।

বিয়ানামটি শুনিলে। পরিবেশন করিলে প্রণীতা ডেকা, পার্বতী ডেকা, অনিমা চৌধুরী, নীলিমা ডেকা, সবিতা ডেকা, প্রাণেশ্বরী ডেকা, বীণা চৌধুরী, মঞ্জু ডেকা, সোণেশ্বরী শইকীয়া, তগর রাজবংশী ডেকা, গীতা ডেকা, নির্মতি মজুমদার, রঞ্জু দাস আর রীণা ডেকায়। অনুষ্ঠানের শেষত শুনাবলৈ লৈছো রামসা গাঁৱৰ জীয়ৰী সকলে পৰিৱেশন কৰা জেং বিহু।

চিঠি, বিহুমাৰী থাকোতে টিটিকিটি ফুল, পলুৱাই নিনিবা টিটিকিটি ফুল, ভৰিব লাগিব ধনেহে টিটিকিটি।

যে কলিয়া ও আইতাকে চাহুন বৰহে, অলিয়া বলিয়া ও আইতাকে চাহুন বৰহে, মোকে কৰি গলি বাউল আইতা জিল মিল, জ্বলে আইতা মুকুতা, হৰে আইতাকে চাহুন।

আজি বিশ্ব নার্স দিবস। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে খ্যাত ইংরাজ শুশ্রূষাকারিণী ফ্লোরেন্স নাইটিংগেলর জন্মদিনটুক সমগ্র বিশ্বজুড়ি বিশ্ব নার্স দিবস রূপে পালন করা হয়। 1820 চনৰ আজিৰ দিনটোতেই জন্ম লাভ কৰা ফ্লোরেন্স নাইটিংগেলৰ দেউতাক আছিল এডৱাৰ্ড নাইটিংগেল, মাকৰ নাম ফ্ৰান্সেছ নাইটিংগেল। ফ্লোরেন্স